0: युगल आवाजमा विविध हिन्दी फिल्मी गीतहरूको प्रस्तुतिपछि श्रोता अब भने समय भएको छ समाचारको, जसमा प्रथममा सुनाउनेछौ आकाशवाणी कोलकाता केन्द्रको बंगला समाचार अनि त्यसपछि यस केन्द्रबाट समाचार।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস অনিয়ম রোধে কড়া শাস্তির বিধানসহ সংশোধনী বিল সংসদে পাশ হয়েছে। পশ্চিম এশিয়ায় গুরুত্বপূর্ণ জলপথগুলি সুরক্ষার লক্ষ্যে জোটবদ্ধ হয়েছে সৌদি আরব সহ 14টি দেশ। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গাজায় হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাব ঘোষণা করেছেন। ভারোত্তোলক লাভপ্রীত সিং কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক পেয়েছেন। ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ পদক পেলেন সীমা কালীরামনা। প্রতিযোগিতায় ভারত এ পর্যন্ত 3টি সোনাসহ 17টি পদক পেয়েছে। পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল আগামী 3রা অক্টোবর যুব ভারতীতে ভারতীয় দলের বিরুদ্ধে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে।

0: पद्धति में सुधार अनिवार्य हो गया। टेक्नोलॉजी के भरपूर उपयोग की आवश्यकता हो गई और साथ साथ फिर से कोई पेपर माफिया, पेपर लीक करने वाली गैंग, देश के बच्चों के भविष्य के साथ खिलवाड़ करने वाली गैंग, उनको बख्शा नहीं जाएगा।
1: উল্লেখ্য, গতকাল রাজ্যসভায় বিলটি অনুমোদিত হয়। এর আগে গত বুধবার বিলটি লোকসভায় পাশ হয়েছিল। নতুন এই বিলে অপরাধীদের বিরুদ্ধে কড়া শাস্তির সংস্থান রয়েছে। এতে অপরাধ প্রমাণ হলে 10 বছর পর্যন্ত জেল, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আইনে আরও বলা হয়েছে, থানায় অভিযোগ দায়েরের 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। চার্জশিট জমার পর 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করা বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজ মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই বিল শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করবে। 2028 সাল থেকে পশ্চিমবঙ্গে বিদ্যালয়ের পাঠ্যসূচির আমূল পরিবর্তন হবে। বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন গতকাল বিকাশ ভবনে এক অনুষ্ঠানে কথা জানান। তিনি বলেন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন সিলেবাস তৈরি হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, সরকার রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার যে ঘোষণা করেছে তার প্রেক্ষিতে সিলেবাসের সংশোধন ও পরিমার্জনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
2: সিলেবাস কমিটি তৈরি করা হয়েছে। তাদের প্রথম পরিকল্পনায় যেটা আছে যে আগামী 2027-এ যে বইগুলো বেরোবে সেগুলোকে একটু রিভিউ করা, আর 2028 থেকে আমরা যে এনইপি 2020 লাগু করব তার জন্য যে বিস্তারিত সূচি সেটা তৈরি করবে। সেজন্য তারা দীর্ঘ সময় নিয়ে কাজ করছে। তাদের যে ধরনের ফিডব্যাক আসবে বা তারা যে ধরনের আমাদের সুপারিশ করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারপরে যখন সিদ্ধান্ত হবে তখনই বলা যাবে যে সিলেবাসের মধ্যে কি আছে এবং কি নেই।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে একযোগে কাজ করবে। আবহাওয়া দপ্তর গুজরাটের বেশিরভাগ অংশে আগামী 2 দিন অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করেছে। আহমেদাবাদ, আনন্দ, সুরাট সহ 13টি জেলা জুড়ে এই বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্য জুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ করছে। জম্মু কাশ্মীরের উধমপুর চেনানি অংশের ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড়ের ঢাল মেরামতের কাজের জন্য NH-44 জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHIAI এই নির্দেশ দিয়েছে। নীতি আয়োগের সদস্য ডক্টর অরবিন্দ বীরামণির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল গতকাল সরকারি সফরে পুদুচেরি পৌঁছেছেন। বিকশিত ভারত অ্যাট 2047-এর লক্ষ্য পূরণে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে নীতি আয়োগের যে ধারাবাহিক কার্যক্রম চলছে এই সফর তারই অঙ্গ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল সুরক্ষার লক্ষ্যে সৌদি আরব সহ মোট 14টি দেশ একটি সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে। রিয়াদে একাধিক দেশের সামরিক কর্মকর্তারা মিলিত হয়ে এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছেন। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মোকাবিলায় এই সামুদ্রিক প্রতিরক্ষা জোটের লক্ষ্য বলে তারা জানিয়েছেন। পাকিস্তানের বালুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণের ফলে কমপক্ষে 32 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। 10 জন শ্রমিক এখনও আটকে রয়েছেন। মিথেন গ্যাস জমা হওয়ার ফলে এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। সরকারি খনি পরিদর্শক ঘানি বালোচ আশ্বাস দিয়েছেন, আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধার করা হবে। পাকিস্তানের অধিকাংশ খনিতেই পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা না থাকার ফলে কয়লা খনিগুলিতে প্রাণহানির দুর্ঘটনা হামেশাই ঘটে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলির সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে বোর্ড অব পিস একটি সিদ্ধান্তে পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেছেন, এর ফলে গাজার নতুন প্যালেস্তিনীয় সরকার সেখানকার মানুষের স্বার্থে বোর্ড অব পিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। ট্রাম্প আরও বলেন, এই চুক্তি সম্পন্ন হলে ইসরায়েল তার প্রাপ্য নিরাপত্তাও পাবে, পাশাপাশি গাজাকে আর সন্ত্রাসবাদী হামলার ঘাঁটি।

0: হিসেবে ব্যবহার করা যাবে না। মার্কিন সৌদি বিমান হানায় ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের অন্তত 20 জন সদস্য নিহত হওয়ার ঘটনায় ইরাকে জড়িত থাকার অভিযোগ খারিজ করেছে বাগদাদ। সেদেশের সরকারের মুখপাত্র হায়দার আল আবাউদি হামলার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই হামলা ইরাক সরকারের সঙ্গে কথা বলে করা হয়েছিল বলে ঘোষণা করেন। স্পেনের সেউতুরার স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত এক সপ্তাহে মরক্কোর 100 নাগরিক স্পেনের উত্তর আফ্রিকান এনক্লেভে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। এর ফলে সেখানকার স্থানীয় ব্যবস্থার উপর ব্যাপক চাপ পড়েছে। স্পেনের সরকারকে এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। স্পেন জানিয়েছে, যারা বেআইনিভাবে প্রবেশ করেছে তাদের ফেরত পাঠাতে মরক্কো সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে। কেরালার 14 জেলার মধ্যে 11 জেলাতে আজ অতিভারী বৃষ্টির পূর্বাভাস সহ কমলা সতর্কতা জারি হয়েছে। বাকি 3 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে হলুদ সতর্কবার্তার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। 5 বিশ্বকাপ জয়ী ব্রাজিল ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী 3 অক্টোবর এই ম্যাচটি হওয়ার কথা। গতকাল ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে এই খবর জানানো হয়। এই প্রথমবার ভারতের মুখোমুখি হতে চলেছে ব্রাজিল। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, বিশ্বকাপের পর এই ম্যাচ ঘিরে মানুষের প্রত্যাশা তুঙ্গে।
1: সল্টলেক স্টেডিয়ামে পুজোর আগে 3 অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে মেন ইন ব্লু ইন্ডিয়ান টিম খেলবে বিশ্বকাপে। আমরা দেখছিলাম যে আমরা অন্যান্য দেশের হয়ে আমাদের সবাই ফ্যানরা বিভক্ত হচ্ছিলাম, চিয়ার করছিলাম, কেউ ব্রাজিলের জন্য, কেউ আর্জেন্টিনার, কেউ স্পেনের জন্য, কেউ পর্তুগালের জন্য। কিন্তু আমাদের সকলের স্বপ্ন যে আমরা সকলে একসাথে মিলে মেন ইন ব্লুদের জন্য আমরা চিয়ার করব। তাই ভারতবর্ষের টিম, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিম খেলবে সল্টলেক স্টেডিয়ামে, আমরা তাদের জন্য চিয়ার করব।
0: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক লাভপ্রীত সিং গতকাল পুরুষদের 110 বিভাগে রৌপ্য পদক পেয়েছেন। সীমা কালীরামনা মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন। গতকাল দিনের শুরুতে নীরজ চোপড়া সহ জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদব এবং জাসপ্রীত সিং পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লাভপ্রীত সিং এবং সীমা কালীরামনাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিযোগিতায় 3 সোনা, 10 রূপ এবং 4 ব্রোঞ্জ পদক নিয়ে ভারত এখন 10 স্থানে রয়েছে। আজারবাইজানের বাকুতে অনূর্ধ্ব 17 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগির নিকিতা শেহরাওয়াত রৌপ্য পদক পেয়েছেন। 57 বিভাগের ফাইনালে নিকিতা মার্কিন যুক্তরাষ্ট্রের এপনেসা এলিসনের কাছে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। স্বচ্ছ নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন। পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ জলপথগুলি সুরক্ষার লক্ষ্যে জোটবদ্ধ হয়েছে সৌদি আরব সহ 14 দেশ। খবর এখনকার মতো এ পর্যন্তই।
2: নমস্কার, ইউ আকাশবাণী খরসাং হো, আরতি ঠকুরীবাট শুনহোস প্রাদেশিক সমাচার। রাজ্যকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীলে হিজ কলকাতামা আপনো সাপ্তাহিক জনতা দরবার আয়োজনা গর্নুভয়ো। রাজ্যকা বিভিন্ন জিল্লাকা ঠুলো সংখ্যামা মানিসহরু আপনা গুনাসো র সমস্যাহরু লিয়ে বৈঠকমা উপস্থিত ভয়ে। উনিহরুলে রোজগারী, কানুন ব্যবস্থা, জগ্গা বিবাদ র স্বাস্থ্য সেবা সম্বন্ধী মুদ্দাহরুমা মুখ্যমন্ত্রীকো প্রত্যক্ষ হস্তক্ষেপকো মাগ গরে। জনতা দরবারমা সবাইভন্দা ভাবুক ঘটনা নদিয়া জিল্লাকো কৃষ্ণনগরকী এক মহিলাকো থিয়ো, যাহা এক মহিলাকে অক্টোবর 2024মা উনকী কলেজ পড়ने छोरीलाई बलात्कार गरी हत्या गरिएको र उनको शरीरमा एसिड छर्केर जलाउने प्रयास गरिएको आरोप लगाइन्। उनी अनुसार पुलिसले सुरुमा यसलाई आत्महत्याको घटनाको रूपमा चित्रण गर्ने प्रयास गरेको थियो। कारुनी हस्तक्षेपपछि एफआईआरमा दर्ता गरिएको थियो, तर अनुसन्धानमा अहिलेसम्म कुनै उल्लेखनीय प्रगति भएको छैन। महिलाले भनिन्, घटनाको समयमा शुभेन्दु अधिकारी विपक्षी नेता थिए र न्यायको आश्वासन दिन उनको घर पुग्नु भएको थियो। अब मुख्यमन्त्री बनेपछि उहाँले यस विषयमा नयाँ जाँचका लागि अनुरोध गरेकी छिन्। मुख्यमन्त्रीले उनको गुनासो सुनेपछि आवश्यक कार्यवाहीको आश्वासन दिनुभएको छ। राष्ट्रिय जाँच एजेन्सीले पश्चिम बंगालमा आफ्नै पुलिस थाना स्थापना गरेको छ। राज्य मन्त्रीमण्डलद्वारा स्वीकृति पाएपछि हिजो नवन्नाद्वारा राज्यको पहिलो एनआईए पुलिस थाना स्थापनाको घोषणा गर्दै सूचना जारी गरिएको थियो। न्यू टाउनमा रहेको एनबीसीसी भवनको

0: নমস্কার, এখন শুনবেন অনুষ্ঠান প্রান্তিক। আজ প্রান্তিক অনুষ্ঠানে আকাশবাণী স্টুডিওতে উপস্থিত আছেন উত্তরবঙ্গের তিন কন্যা, শ্রেয়সী ঘটক, মুক্তা দাস, শম্পা সোমবোলা। আমাদের তিন কন্যা তিন রত্নই বটে। আমি ওনাদের পরিচয় করিয়ে দিই। এনারা তিনজনেই কবিতা লেখেন, কবিতা পাঠ করেন, ছোট গল্প লেখেন, প্রবন্ধ লেখেন, গল্প লেখেন। সাহিত্য জগতের সঙ্গে এদের তিনজনেরই ওতপ্রোত সম্বন্ধ রয়েছে। আমি প্রথমে কথা বলে নেব শ্রেয়সী ঘটকের সঙ্গে। আপনি তো কবিতা লেখেন, তো আপনি প্রথমে আপনার স্বরচিত কবিতা একটি পাঠ করে শোনান আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে।
1: নমস্কার সবাইকে, আমি আমার রচিত একটি কবিতা শোনাচ্ছি। যদিও আমি কবিতা লিখি কিন্তু বলতে খুব একটা ভালো পারি না, তবু চেষ্টা করছি। কবিতার নাম খোলা চিঠি। গত কয়েকদিন ধরে খুব কেঁদেছি, কোনো কারণ ছাড়াই, কিংবা হয়তো সেই সব কারণে বহুবার যেগুলো বলে হালকা করতে চেয়েছি নিজেকে। আসলে কি জানো, কষ্ট জিনিসটা শুধুই নিজের। তোমাকে বুঝতে চেয়েছি, অনেকটা বুঝলেও পুরোটা তো পারিনি। সেই না বোঝাটুকুই হয়তো চোখের জল হয়ে যায়। এই দেখো না, আজ

0: অভিমান জমতে জমতে পাহাড় হয়ে গিয়েছে আমাদের মধ্যে। আমি কেমন আছি সে কথা জানতেও পারবে না তুমি, তুমি একা আছো জেনে পৌঁছাতে পারবো না তোমার মনে। তাই তো খোলা আকাশে পাগলা হাওয়ায় উড়িয়ে দিলাম আমার এই খোলা চিঠি, শুধু এই আশায় যদি কখনো পেয়ে যায় তোমার ঠিকানা। ধন্যবাদ।
1: আপনার এই কবিতাটি খুব সুন্দর, আপনি অনেক কিছু ব্যক্ত করেছেন এই কবিতায়। এই যে লিখেছেন অভিমানের কথা, খোলা চিঠির কথা, খোলা আকাশের কথা, আমাকে একটু আপনার জগৎ নিয়ে একটুখানি বলুন যে এই যে লেখার অনুপ্রেরণা আপনি কবে থেকে পাচ্ছেন বা কিভাবে পেয়েছেন লেখার অনুপ্রেরণা, কবে থেকে লিখতে শুরু করলেন?
0: আমি অ্যাকচুয়ালি প্রথমেই বলি যে আমি যৌথ ফ্যামিলি থেকে আছি, আমার যৌথ পরিবার আজকের দিনও এটা আমি খুব গর্বের সঙ্গে বলি। আমার বাড়িতে আমি জন্মের পর থেকেই, যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকেই দেখছি যে আমার বাবা মা দাদা দিদি এবং কাকা কাকারা পিসিরা সবাই পড়াশোনা নিয়েই যুক্ত, বাড়িতে গল্পের বইয়ের পড়ার চলটা খুব ছিল। আস্তে আস্তে যখন বড় হই তখন হয়তো ক্লাস 8-7-8 পড়ি, তখন আমরা সুযোগ পেয়েছিলাম, আমরা এবং মানে আমি আমার দিদি এবং আমার কাকার ছেলেমেয়েরা আমরা কবিতা আবৃত্তি শিখতাম। তো সেই দিদিমণির নাম ছিল রিঙ্কু ব্যানার্জি, উনি শিলিগুড়িরই বাসিন্দা। ওনার সান্নিধ্যে আসার পর লেখার অনুপ্রেরণাটা পাই, আগে শুধুই পড়তাম, ওনার সান্নিধ্যে আসার পর লেখার অনুপ্রেরণাটা পাই, এবং তখন খুব একটা ভালো যে লিখতাম তা না। তারপরে আস্তে আস্তে সেই অভ্যেসটাও চলে যায়, কর্মজীবনের সঙ্গে যুক্ত হই বয়সের সাথে সাথে।
1: কর্মজীবন বলতে মানে আপনি ছোটবেলায় যখন স্কুলে পড়তেন, কোন স্কুলে পড়তেন? শিলিগুড়ি।
0: আমি শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে পড়তাম।
1: আচ্ছা, সেই সময় কি কবিতা লেখা তো হতো, মানে আপনি লিখতেন
0: সেই
1: যে ম্যাগাজিনগুলো বেরোতো
0: স্কুলে? সেই সময় খুব কমই লিখতাম। আমার অ্যাকচুয়ালি মানে লেখাটা শুরু হয় মাধ্যমিক পরীক্ষার পর থেকে, কারণ তার আগে অবধি আমি স্পোর্টস নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আমি যোগাসন করেছি, ক্যারাটে শিখেছি, আমি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট এবং যোগাসনে আমি স্টেট লেভেল অবধি কমপ্লিট করেছি।
1: আচ্ছা,
0: ডিস্ট্রিক্ট কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আনফর্চুনেটলি মাধ্যমিকের পরে আমি কমার্স নিই, কমার্স এখানে নাইট কলেজ ছাড়া তখন ছিল না, যে কারণে আমার এই স্পোর্টস থেকে সরে আসি। সরে আসার পর আর বই পড়ার যে নেশাটা ছিলই বরাবরই ছিল, তারপরে একদিন মনে হলো দেখি না লিখতে পারি।
1: মানে এটা স্পোর্টস থেকে সরে আসেন মানে সেই সময় উপযুক্ত পরিকাঠামো বা সময়?
0: একদমই সেটাই ঘটনা, সময়টাও যেরকম প্রবলেম ছিল একটা, আর সেই সময় পরিকাঠামোটাও এত সুযোগ সুবিধা সেই সময় ছিল না। আর যোগাসন নিয়ে এইখানে উত্তরবঙ্গে যেটা আমি দেখেছি সেই সময় সেরকম কোনো সরগোলও ছিল না। তো যাই হোক, সেখান থেকে সরে আসার পরে আমি যখন আমি কলেজে পড়ি, আমার 11-12 কলেজেই, কলেজে যখন আমি পড়ি তখন থেকে আমি লেখা আস্তে আস্তে শুরু করি। এবং সেই সময় আজকের মতন এত সুযোগ তো ছিল না, ওয়েব ম্যাগাজিন, লিটল ম্যাগাজিন এই সময় এত কিছু ছিল না। এখানে বলে রাখি, আমার ঠাকুরদা ঈশ্বর বিজয়চন্দ্র ঘটক উনি শিলিগুড়ির ওপর একটা বই লিখেছিলেন, শিলিগুড়ির ইতিকথা। তো কোথাও না কোথাও লেখার একটা অনুপ্রেরণা আমি বাড়ির থেকেই পেয়েছিলাম। উত্তরবঙ্গে দু একটা কবি লেখা আমার বেরিয়েছিল, আমাদের পরিবারের আজকের ডেটে আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি আমাদের পরিবারের আমার দিদি, আমার যিনি দিদি শাশ্বতী ঘটক, উনি ওনারও একটি বই বেরিয়েছে একক গল্পের বই। আমার ছোট বোন, আমার ছোট কাকার মেয়ে, সেও রবীন্দ্রভারতী থেকে কবিতা নিয়েই পড়াশোনা করেছে, এখন সে শেখাচ্ছে। তো কোথাও না কোথাও একটা সাংস্কৃতিক জগতের সঙ্গে আমাদের যোগসূত্র ছিল। তো লেখার অভ্যেসটা কি হলো কি, আমি যখন খুব কোনো কিছু নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম, ভালো লাগতো না, সেই সময়টাকে আমি সেই যে কষ্ট দুঃখ এই জিনিসগুলোকে আমি লেখার মাধ্যমে প্রকাশ করতাম। এই করতে করতে যখন লেখা শুরু করলাম, আস্তে আস্তে লেখার আমি ওই দিদিমণির সঙ্গে, আমার যে দিদিমণির কথা বললাম রিঙ্কু ব্যানার্জি, ওনার সাথে যোগাযোগ করতাম, ওনাকে পড়াতাম, দেখাতাম যে এটা, উনি আমাকে যথেষ্ট সাহায্য করেছিলেন আমার লেখাটাকে আরও উন্নত করতে। তারপরে আস্তে আস্তে চলছিল, লেখালেখিও চলছিল, কিন্তু বিশেষ কিছু কারণের জন্য মাঝখানে সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে কোথাও কুড়ে কুড়ে খেত লেখার ইয়েটা, খিদে একটা ছিল। পরবর্তীতে যখন সোশ্যাল মিডিয়া এত উন্নত হলো, আস্তে আস্তে ফেসবুক, ফেসবুক থেকে বলাকা গোষ্ঠীর সঙ্গে আমার পরিচয় এবং সেখানে সবার লেখা পড়ে আবার কোথায় যেন সেই লেখার তাগিদটা চারা দিয়ে উঠল, এবং আমি

0: আবার লিখতে শুরু করলাম, তো এখনো ব্যাস এইভাবেই চলছে।
1: আপনার এই মুহূর্তে কতগুলো কবিতার বই আপনি লিখেছেন বা কোথায় কোথায় আপনার প্রকাশ পেয়েছে একটু যদি এই যে বইমেলা
0: বইমেলায় সেরকমভাবে লিখিত মানে প্রিন্টেড মিডিয়া যেটা সেটাতে আমার কোনো লেখা এই মুহূর্তে এখনও অবধি প্রকাশ পায়নি, কিন্তু হ্যাঁ ওয়েব ম্যাগাজিন যেগুলো রয়েছে বেশ কিছু ওয়েব ম্যাগাজিনে আমার লেখা বেরিয়েছে। এবং এখানে একটু ছোট্ট করে বলে রাখি, একজন খুব বিখ্যাত লেখক উনি ব্যক্তিগতভাবে আমার লেখার প্রশংসা করেছে, ওনার ভালো লেগেছে বলে হয়তো, এবং উনি আমাকে যথেষ্ট উৎসাহ দিয়েছেন যে লেখাটাকে কন্টিনিউ করে যেতে। দুর্ভাগ্যবশত তিনি আর নেই এখন আমাদের মাঝখানে, তো অনেকেই আমাকে উৎসাহ দিয়েছে। কিন্তু হ্যাঁ এটাও ঠিক, কখনো আমি নিজের লেখা বের করব প্রকাশ করব এটা কখনো এখনো অবধি আমার মাথায় চাড়া দেয়নি। আমি লিখি আমার নিজের ভালো লাগে তাই জন্য লিখতে।
1: এই যে ওয়েব ম্যাগাজিন বললেন, এটা তো আমাদের এখন তো সবার হাতে ফোন, এবং এটা মনে হয় আপনি লেখক হিসেবে কি বলবেন বা কবি হিসেবে কি বলবেন, এটা অনেকটা সহজ হয়ে গেছে না মানুষের কাছে পাঠকের কাছে পৌঁছানো?
0: হ্যাঁ অবশ্যই, এটা দেখুন যে কোনো জিনিসেরই ভালো খারাপ রয়েছে। একটা জিনিস হয় কি, আমরা যখন প্রিন্টেড মিডিয়া নিয়ে পড়াশোনা করতাম, আমাদের সময় তো এত কিছু ছিল না, আমাদের সময় আমরা ছাপা বই পড়তাম, তো বইটা পড়লে যে এফেক্টটা আমি ব্যক্তিগতভাবে ফিল করেছি, যে এফেক্টটা আমার মাথায় হয় বা মনে হয় একটা লেখা পড়ে, সেটা যেরকমই লেখা হোক না কেন, আমার কেন জানি মনে হয় ওয়েব ম্যাগাজিনে সেই জিনিসটা আমরা মিস করি, ব্যক্তিগতভাবে আমি মিস করি। কোথাও ভালো লাগছে না, আমি টুক করে উড়িয়ে চলে দিলাম। কিন্তু হ্যাঁ এটাও ঠিক কথা, এটা একটা নেগেটিভ দিক। পজিটিভ দিক এটা বলবো যে অনেক লেখা, অনেক নামি অনামি লেখা যেগুলো আমাদেরকে মানে তাদের কাছে পৌঁছাতে বা সেই লেখাগুলোর কাছে পৌঁছাতে আমাদের সাহায্য করে, যে যেটা আমরা হয়তো সবার পক্ষে তো প্রিন্ট করা সম্ভব নয়, সবার বই যে ছাপবে এমন কথা নেই, কিন্তু ওয়েব ম্যাগাজিনের মাধ্যমে আমরা একটা বৃহত্তর গোষ্ঠীর কাছে পৌঁছতে পারি, লেখক লেখিকাদের কাছে পৌঁছতে পারি, তাদেরকে উৎসাহ দিতে পারি, বা যারা স্বনামধন্য রয়েছেন তারা আমাদেরকে আমাদের মতন অনামীদেরকে উৎসাহ দিতে পারেন, যাতে আমরা এটা আরো এগিয়ে নিয়ে যেতে পারি।
1: মানুষের কাছে পৌঁছানো অনেক সহজ হয়ে গেছে।
0: একদম, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি।
1: আপনি তো খেলা জগতের সঙ্গে যুক্ত ছিলেন, খেলা নিয়ে কোনো কবিতা লিখেছেন একটু পাঠ করে শোনান?
0: না এখনো পর্যন্ত আমি খেলা নিয়ে কিছু লিখিনি। অ্যাকচুয়ালি আমার লেখার যেটা প্যাটার্ন আছে, আমি জানি না এটা সবার কাছে হাস্যকর হতে পারে, আমার যখন মন খারাপ হয় আমি তখন লিখি, আমি সবসময় লিখতে পারি না, লেখাটা আমার মন থেকে আসে, আমি লিখতে হবে বলে লিখি এরকম কোনোদিনও আজ পর্যন্ত হয়নি। আমি আমার যখন খুব মন খারাপ হয় তখন আমি লিখি, তখন যে ফিলিংসটা আসে আমি সেটাই ব্যক্ত করি।
1: মানে অনেকে কাঁদে মন খারাপ হলে, আপনার কান্নার মধ্যে আপনার হাত দিয়ে মুক্ত ঝরে পড়ে লেখার?
0: ধন্যবাদ, কিন্তু আমি চেষ্টা করি যে শব্দের মাধ্যমে নিজের কষ্টটাকে বহিঃপ্রকাশ করা, আমি কাঁদতে পারি না।
1: শ্রেয়সী খটকের সঙ্গে কথা বলছিলাম আমরা, ওনার কবিতাও শুনলাম, ওনার মনের ইচ্ছে অনিচ্ছে অভিব্যক্তিগুলো আমাদের সামনে ফুটে উঠল। আমি আরেকজনের সঙ্গে কথা বলে নেব, উনিও আমাদের শিলিগুড়িতে, উনিও আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িরই কন্যা, শম্পা সোম বুলা। আপনাকেও বলছি, আপনার সঙ্গে কথা বলার আগে আপনার একটি স্বরচিত ছোট গল্প বা কবিতা, আপনি একটা কবিতা পাঠ করে শোনান।
2: নমস্কার সকলকে। আমার লেখা স্বপ্নের ফেরিওয়ালা। স্বপ্নের ফেরিওয়ালার কাছে কিনতে চেয়েছিলাম এক টুকরো রঙিন স্বপ্ন। আচ্ছা ফেরিওয়ালা, তোমার কাছে আছে নাকি সুখের স্বপ্ন দুঃখের স্বপ্ন? যাদের কাছে সুখ নেই তাদের কিনে দেবো মুঠো মুঠো সুখ স্বপ্ন, বিনি পয়সায় চাই না তোমার কাছ থেকে, বলো তুমি এর জন্য মূল্য কত নেবে? ফেরিওয়ালা, তুমি হয়তো চাও না দুঃখের স্বপ্নগুলো বিক্রি করতে আমার কাছে, তুমি হয়তো মনে মনে ভাবছ দুঃখের স্বপ্নগুলো আমি হয়তো কিনতেই চাই না, এই ধরনের ভাবা তোমার একদম ভুল। দুঃখকে যদি না কিনি তবে সুখকে চিনব কেমন করে? তবেই না হবে চিরন্তন প্রথা পরিবর্তনের যোগ বিয়োগ।
1: তাই তো, অনেক সত্যি কথা, দুঃখ যদি আমরা না পাই তাহলে সুখের অনুভূতিটা আমরা পাবো কি করে? যে কতটা মধুর সেই অনুভূতিটাই আমরা পাবো না। আপনার সঙ্গে কথা বলি মুক্তা দাস, আপনার নাম, আপনার বাড়ি কোথায়?

0: না আমি
1: আচ্ছা হ্যাঁ সরি, আপনার নাম, হ্যাঁ আপনার সঙ্গে কথা বলি, আপনার নাম শম্পা সোম্বলা, আপনার বাড়ি কোথায়?
0: আমার বাড়ি শিলিগুড়ির বাবুপাড়ায়, আমি বাবুপাড়ায় থাকি। আর মূলত আসলে আমি উত্তরবঙ্গের কন্যা বলি কেন, যেহেতু আমি 25 বছর ধরে, 25 না 30 বছর আমি উত্তরবঙ্গেতে আছি। আমি দক্ষিণবঙ্গের মেয়ে এবং আমি দুর্গাপুরের মেয়ে।
1: আচ্ছা, গৃহবধূ হচ্ছে উত্তরবঙ্গে?
0: উত্তরবঙ্গে।
1: আচ্ছা, সাংসারিক জীবন কত বছরের আপনার?
0: প্রায় 43 বছর।
1: 43 বছর। আর আপনি লেখা সঙ্গে যে কবিতা লিখছেন, ছোট গল্প লিখছেন, কতদিন ধরে লেখার সঙ্গে?
0: এটা ছোটোর থেকেই অনুপ্রেরণা হচ্ছে আমার মা, আর আমার দিদা লেখা লিখতেন, এবং আমার মা হচ্ছে সবসময় অনুপ্রেরণা দিতেন যে যখনই কোনো কিছু মন, ওই যে উনি বললেন যে মন খারাপের ব্যাপারটা, আমারও তাই, যখনই মন খারাপ হতো মা বলতেন যাও একটা কিছু লিখে ফেলো, ওই করে করেই লিখতে শেখা। তো যাই হোক, এখনো পর্যন্ত লিখে যাচ্ছি। আর আমাদের প্রত্যেকবার উত্তরবঙ্গ বইমেলায় আমাদের একটি বই বেরোয়, সেটা হচ্ছে চুপ কথা। আর বিশেষ করে ধন্যবাদ যে বলাকা গোষ্ঠীর সাথে আমি যুক্ত, এবং রত্নাগোষ আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন, সেই কারণে অনেকটা হয়তো এগিয়ে আসতে পেরেছি।
1: হ্যাঁ, কারোর অনুপ্রেরণা তো সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হয়। তো আপনি বলুন যে প্রথম কবিতা আপনার, সেটা কি মনে আছে, কি লিখেছিলেন প্রথম কবিতা ছোটবেলায়?
0: আসলে এখনো পর্যন্ত আমি মনে হয় 100-এর উপরে কবিতা লিখেছি, তো ওর জন্য এখন মনে করতে পারবো না কোন কবিতাটা আগে লিখেছিলাম, হয়তো ডায়েরি দেখলে, ঘাটলে, নাড়লে ঘাটলে দেখতে পারবো যে কোন কবিতাটা আমার প্রথম বেরিয়েছে।
1: আপনার এতগুলো তো লেখা, আপনার সবচেয়ে প্রিয় কবিতা কোনটা, যেটা লিখে আপনি তৃপ্তি পেয়েছেন অনেক বেশি, বা ভালো লেগেছে, বারবার পাতা উল্টে দেখেন আপনি?
0: আমার,
1: আপনার তো অনেক লেখা, অনেক কবিতা লিখেছেন, তো আপনার সবচেয়ে প্রিয় কবিতা কোনটা, যেটা লেখার পর আপনার মনে একটা খুব তৃপ্তি হয়েছে, বা বারবার করে সেটা খুলে পাতা উল্টে দেখেন এখনো পর্যন্ত বহু বছর পর, সেটা নিয়ে একটু বলি শুনি, সেই কবিতাটাও শুনি এবং সেই কবিতা নিয়ে একটুখানি যদি বলেন।
0: আমার একটি কবিতা আছে, শেষ অভিযান, সেটা হচ্ছে আমার দাদার মেয়ের মৃত্যুর পরে, যেটা আমি খুব অনুভব করেছিলাম।
1: আচ্ছা,
0: যে এরকম অনেকেরই ঘরে ঘরে অনেক কন্যা হারিয়ে গেছে, তো সেই বেদনাটা আমাকে বড্ড নাড়া দিয়েছিল, তো তার উপরে লেখা আমার একটি কবিতা, শেষ অভিযান। ছোট্ট মেয়ে নন্দিনীর বয়স তখন 4, ডাগর ডাকুর চোখে ভারী আবদার তার, মেলায় নিয়ে যেতে হবে, নাগরদোলায় চড়তে হবে, পুতুল চুরি খেলনা বাটি কিনতে হবে রকমারি। ছোট্ট মেয়ে নন্দিনীর বয়স তখন 9, ব্যাগ ঝুলিয়ে সবার সাথে স্কুলে যেতে হয়, বান্ধবী আর স্কুলে পড়া, দিদিমণি শাসন করা। ছোট্ট মেয়ে নন্দিনীর বয়স তখন 16, ধীরে ধীরে জগৎটাকে একটু চেনা হলো, রঙিন কাপড়, রঙিন শাড়ি, নতুন চুরির আওয়াজখানি। ছোট্ট মেয়ে নন্দিনীর বয়স তখন 22, পাকা দেখা, গায়ে হলুদ, নানান লোকজন, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, বিষণ্ণতা ভীষণ, মন খারাপের মাঝখানে বিষণ্ণতা তখন। ছোট্ট মেয়ে নন্দিনীর বয়স তখন 23, শ্বশুরবাড়ির অত্যাচারে করে নাখো নালিশ, অবশেষে নন্দিনীর বড্ড অভিমান, সহ্য করে চলে যাওয়া শেষ অভিযান। এটা তার, তাকে নিয়ে, মানে তাকে শ্বশুরবাড়ির থেকে,
1: আপনার দাদার মেয়ে,
0: আমার দাদার মেয়ে।
1: ওহো, এটা তো আমাদের সমাজের একটা খুব কালো দিক, অন্ধকার দিক, যে আমরা টেকনোলজিক্যালি এত উন্নত হয়েও আজ পর্যন্ত মেয়েরা কিন্তু অত্যাচারিত হচ্ছে,
0: হচ্ছে,
1: এবং এভাবে নিজেদের জীবন শেষ হয়ে যাচ্ছে মেয়েদের। আপনার মনে নন্দিনী যে কতটা জায়গা করে রয়েছে, আপনার এখন আপনার আমাদের সঙ্গে কথা বলছেন, কবিতাটা পাঠ করতে করতে একদম চোখ ছলছল করছে। নন্দিনী কিন্তু হারিয়ে যায়নি, আপনার মনে আছে, আপনার এই লেখাটা হয়তো অনেকের কাছে প্রতিবাদের মতন একটা হয়ে থাকবে, আমরা যারা বাবা মা, মেয়ের মা,

0: অনেকটা এটা আমাদের কাছেও খুব মর্মাহত একটা ব্যাপার। যাই হোক, একটু ভারাক্রান্ত হয়ে গেল মনটা আমাদের। নন্দিনী মতন আর যেন কোনো মেয়েকে এভাবে জ্বলে হারিয়ে যেতে না হয় সেটা বলবো। এবার আর কোনো কবিতা?
1: যখন লকডাউন হয়েছিল সে সময় কিছু কারণে আমি স্টেশনে গেছিলাম। স্টেশনে সেই সময় দেখছিলাম যে অনেক চাওয়ালা হতাশা হয়ে বসে আছে এবং তাদের কাছে কেউ চাও খেতে চাইছে না, কিন্তু তাদের তো বিক্রি করতে হবে, নাহলে তাদের সাংসারিক আয়টা বন্ধ হয়ে আছে। একজন চাওয়ালাকে দেখে আমার মনটা বড় কেঁদে উঠেছিল। তো তখন আমার মনে হয়েছিল যে একে নিয়ে আমি কিছু লিখব। তো কবিতাটির নাম হতাশা। সব হারিয়েছি আমি, ট্রেন আসলেই দৌড়ে যেতাম, চিৎকার করে বলতাম এই চা গরম চা, ট্রেনের জানলার ফাঁক দিয়ে আসতো ডাক এই চাওয়ালা ওই চাওয়ালা। একটা ট্রেন, দুটো ট্রেন, অনেক অনেক ট্রেন, আজ আর আমায় কেউ ডাকে না। হাতে কেটলি অনেক চায়ের গ্লাস, অপেক্ষা খালি এই চাওয়ালার ডাক। সব হারিয়েছি আমি, এখন কেউ চা খেলে জিজ্ঞাসা করে চাটা গরম তো, গ্লাসগুলো স্যানিটাইজ। অত শক্ত ইংরাজি বুঝতে পারি না বাপু, শুধু নিচু হয়ে বলি হ্যাঁ বাবু আছে তো ধোয়া। দু একবার চিন্তা করে বলে না থাক। সব হারিয়েছি আমি, আজও সেই আছে স্টেশন, আছে প্ল্যাটফর্ম, আছে দীর্ঘ প্রতীক্ষা, কবে হবে ট্রেনের আনাগোনা। একবার খালি শুনতে চাই এই চাওয়ালা দাও এক কাপ গরম চা। অপলক দৃষ্টিতে শূন্যতার মাঝে কী বলি চেয়ে থাকা। ওকে দেখে আমার মনটা কেঁদে উঠেছিল।
0: সত্যি তো করোনার সময়টা খুব বিভীষিকার মতন ছিল আমাদের। আমরা কখনো মনে হয় ভুলে যেতেই পারবো না, আমাদের যারা আমরা এই জেনারেশনটা, আমরা এই করোনার মধ্যে দিয়ে যারা আমরা এখন কথা বলে নেব। আরেকজন কবি মুক্তা দাস,
2: নমস্কার।
0: নমস্কার, আপনারও কবিতা দিয়েই আপনার পরিচয়টা শুরু হোক, আপনার একটা স্বরচিত কবিতা
2: চিরভাস্বর। বৈশাখের শেষ পূর্ণ লগ্নে এসেছিলে ভবের কাণ্ডারি, কালের প্রবাহে বয়ে চলেছে আজও তোমার সোনার তরি। তুমি আমার কাছে জীবন্ত দেবতা, বেদ উপনিষদ গীতা, তুমি আমার বিশ্ব প্রকৃতি, সুরের লহরিতে গাথা। আনন্দ উৎসবে ডাকি তোমায়, শোক দুঃখে কাছে টানি, পূজা প্রেম স্বদেশ প্রকৃতিতে অমর গীত বিতানখানি। গল্প উপন্যাস কবিতা প্রবন্ধ তোমার সোনার ফসল, নাটক কাব্যনাট্য নাট্যকাব্য যেন রঙিন শতদল। চিনিয়েছো সীমাতে অসীম রূপ, সহজ সুন্দর মৃত্যুকে, তোমার বাণী যে চরম সত্য জীবনের পথবাকে। অমর সৃষ্টিতে তুমি জীবিত, নেই তোমার প্রয়াণ, চির সমুজ্জ্বল তুমি রবি, করছি আলোর অমৃত পান। আমি জন্মসূত্রে শিলিগুড়িতে থাকতাম, এখন আমার বিয়ে হয়েছে জলপাইগুড়িতে, ওখানেই লেখাপড়া, শিলিগুড়িতেই লেখাপড়া, ওখানেই কলেজ। আমি কবিতা লেখা শুরু করি 7-8 থেকে। তো তখন কাঁচা হাতের লেখা, তখন অত আগ্রহ ছিল না, লিখেছি। তারপরে শুরু হয় 11 থেকে, তারপরে আস্তে আস্তে লিখে যাই। কবিতাতে নেশা পেয়ে গেছিলো, কিন্তু বিয়ের পর আবার সেটা থেমে যায়। তারপরে কিন্তু আমার লেখাটা থেমে গেল, কিছু লিখি কিন্তু ওই ম্যাগাজিনে বা রিটেল ম্যাগাজিনে এসব ছাপা হয় না, কিন্তু আমার ডায়েরিতে বন্দি হয়ে থাকে। তো
0: মানে লিখতাম,
2: হ্যাঁ
0: আপনি জানতেন,
2: আমি জানতাম, মানে প্রকাশ আমার আর হতো না, ঠিক আছে। তারপর এই 2-3 বছর 4 বছর হলো আমি এই মোবাইলের মাধ্যমে, বিভিন্ন অনলাইনের মাধ্যমে পত্রিকার সঙ্গে যুক্ত হই এবং তখন আবার লেখা শুরু করি।
0: মানে করোনার পর থেকে লেখা?
2: হ্যাঁ, করোনার পর থেকে লেখা শুরু করি। এবং আরেকটা আগ্রহ আমার মেয়ে, আমি বলবো 100 বার। তো মেয়ে একদিন আমাকে অনলাইনে, আমার একটা জিনিস আসে,

0: তখন তার বাবার ঠিকানায় আসে, মানে আমার কি আর বাবার ঠিকানা। তখন আমার মেয়ে বলছে, ক্লাস সেভেনে পড়ে তখন মেয়ে, তখন মেয়ে বলছে, মা বাবার ঠিকানা আসছে, তুমি বাবার পরিচয় পাচ্ছ, তোমার পরিচয় কোথায়?
1: মেয়ে বলেছে।
0: তখন থেকে আমার মনে হলো তা আমার তো পরিচয় ঘটতে হবে, তখন থেকেই শুরু করলাম আমি আবার নতুন করে তৈরি হওয়া।
1: মায়েরা মেয়েদের অনুপ্রেরণা দেয়, কিন্তু এখানে যে আপনার ছোট্ট মেয়ের মনে একটা প্রশ্ন জেগেছিল এবং তাতে আপনি সেই,
0: তখন আমার মনে হলো না আমাকে এগোতে হবে, আমাকে সব সমস্ত কিছুর মধ্যে থেকে আমাকে এগোতে হবে। তখন থেকে শুরু হলো আমার লেখা, লেখা বলাকা পরিবারের সঙ্গে যুক্ত হলো। সবচেয়ে বেশি প্রেরণা দিয়েছে আমাকে রত্নাদি, রত্নাদি সত্যি যেভাবে উদ্বুদ্ধ করেছেন, তো ওনার উদ্বুদ্ধেই আমি আরো এগিয়ে গেছি।
1: হ্যাঁ সত্যি তো, এটা আমাদের কাছেও মানে একটা শিক্ষা। আমাদের শ্রোতারা যারা শুনছেন, তারা যেসব মহিলারা শুনছেন, শুধু ভাবেন যে কি করব কি করব, আমাদের আমরা পড়াশুনো জানি কিন্তু অনেকটা সময় আমরা সংসারে আমরা দিয়ে থাকি, আমাদের সংসারই তো সব মেয়েদের, কিন্তু তাদের গুণ আছে। আপনাদের তিনজন কন্যা, আমি বলছি যে আপনারা যে বাংলা সাহিত্য জগতে আপনাদের কত বড় অবদান যে রেখে গেলেন, সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে, আপনাদের নাম কিন্তু থেকে যাবে, কখনো ওয়েব ম্যাগাজিনের মধ্যে, কখনো কবিতার বইয়ের মধ্যে, পরবর্তী প্রজন্মের কাছে আপনারা অনেক বড় উপহার দিয়ে গেলেন বাংলা সাহিত্যে।
0: ধন্যবাদ। আমি একটা পাঠ করে শোনাচ্ছি। তোমার আমন্ত্রণে তোমার কাছ থেকে একরাশ টাটকা ভালোবাসা নিয়ে ঘরে ফিরে যাই, কিছুদিন না যেতেই তোমার বিরহে মনটা আকুল হয়ে ওঠে, আবার তোমার টানে ফিরে আসি। এখানে কোনো বাধা নেই, নিয়ম নেই, সকাল থেকে কোনো কাজের একঘেয়েমি নেই, শুধু তোমার আর আমার অনুভবের খেলা, অপরূপ মায়াবী রূপ তোমার। প্রতিটা দিন, প্রতিটা আবহাওয়া খুবই অচেনা, খুবই নতুন। এই দেখলাম তোমার রোদ ঝলমলে রূপ, আবার পরক্ষণেই ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে সামনে উপস্থিত, আবার আমাকে ঝিরিঝিরি বৃষ্টিতে ভেজাতেও ছাড়লে না, এত দুষ্টুমি তোমার। এজন্য তো তোমার প্রেমে বারবার পড়তে ইচ্ছে করে, মনের ভিতরে হতাশা ক্লান্তি সব কষ্ট নিয়ে যখন তোমার সামনে দাঁড়াই, তখন মনে হয় তুমি আমায় বুঝতে পারো, আমায় কোলে টেনে নাও, তোমার স্নিগ্ধ পরশে ফিরিয়ে দাও অপার শান্তি, এক নিমেষে ভুলিয়ে দাও আমার বহু দূরে ফেলে আসা নীরের কথা, যেখানে মিষ্টি মায়ার বাঁধন আলিঙ্গন করে রাখে। হিমেল বাতাসে স্বাগতমে যখন তোমায় দেখি, তখন মনে হয় এক নির্জন অপরূপ স্বর্গে এসে দাঁড়িয়েছি, চারিদিকে শুধু তোমার বিচিত্র রূপ আর মেঘের খেলা, রোদ বৃষ্টি আলো ছায়ার মায়াবী পরিবেশে তোমার বলে যাওয়া গল্প যেন নিয়ে যায় রূপকথার এক জগতে। তোমার মায়ার চাবিকাঠি চলার ছন্দকে বন্দি করে রাখতে চায়, আলো আধারি পাইন গাছের ফাঁকে ফাঁকে খেলতে থাকি লুকোচুরি, আঁকা বাঁকা পদ বেয়ে মন্ত্রমুগ্ধ হয়ে হারিয়ে যায় আপন মনের মাধুরী মিশিয়ে। তুমি কি সেই নীল পাহাড় যার উপরে শুভ্র কাঞ্চনজঙ্ঘা খিলখিলিয়ে হাসে, দেখার সাথে সাথেই বুকের ভিতরে ছলকে ওঠে সূর্যের আলোয় হীরক জ্যোতি জ্বলে, সত্যি তুমি অনন্যা অতুলনীয়া। মৌসুমি ফুলের বাহার, পাখির মিষ্টি কলতান, তারই সাথে পাহাড়ি পোষ্যদের আদুরে আপ্যায়ন মনকে উদার করে তোলে, ক্ষণিকের অতিথির জন্য তোমার আপ্রাণ উজাড় করা ভালোবাসা সত্যি মন কেড়ে নেয়, তাই তো তোমার নিমন্ত্রণে বারবার সারা জাগিয়ে ছুটে যাই আমি, আর গেয়ে উঠি জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন, নয়ন আমার রূপের পুরে স্বাদ মিটায় বেড়ায় ঘুরে, শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, ধন্য হলো মানব জীবন।
1: এতক্ষণ আপনারা শুনছিলেন অনুষ্ঠান প্রান্তিক। আজ এই প্রান্তিক অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত শ্রেয়সী ঘটক, মুক্তা দাস, শম্পা শম্বুলা, এরা নিজেদের দক্ষতায়, নিজেদের লেখনীতে বাংলা সাহিত্য জগতে নিজেদের অবদান রেখে গেছে। আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। নমস্কার।

সোজাদি প্রতিটি কাজ বাস আকাশবাণী গন্ত কেন্দ্র প্রাদেশিক সমাচার শুনানো সাকিন এসকুনিকে আমি ক্ষমা প্রার্থী ছ আমি আকাশবাণী খরসাংবাট বলি রেখা ছ অবশ্য আজক রহল আনি ভোলি প্রসারণ করিনে কার্যক্রম রূপরেখা অলে সব বাজার 50 মিনিট মে শুনু হুনে ছ এস কেন্দ্র প্রাদেশিক সমাচার 7 বজে লোকলারি মে শুনু হুনে ছ মঙ্গল সিং লামা আনি সাথীর্ক শর্মা তামাং ছেলো 7 বজে 15 মিনিট সুর সঙ্গম প্রশ্ন শুনু হুনে ছ শঙ্কর রায় গাইক শর্মা আধুনিক গীত

0: गर्नुभयो। सिक्किमकी 21 वर्षीय केजिया छेत्री राष्ट्रपति भवनमा आयोजित राष्ट्रपति द्रौपदी मुर्मूको होम रिसेप्सन कार्यक्रममा निमन्त्रणा पाउने राज्यकै सबैभन्दा कान्छी व्यक्ति बनेकी छन्। पश्चिम पाण्डमको साउनी निवासी केजिया हाल फिजियोथेरापी विषयको चौथो वर्षमा अध्ययनरत छिन्। उनी भारत सरकारको युवा मामिला तथा खेल मन्त्रालयद्वारा युथ आइकनका रूपमा सम्मानित भइसकेकी छन्। केजियाले यसअघि विकसित भारत युवा संसद र विकसित भारत यङ लिडर।
1: प्रथमे विशेष विशेष खबर। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন করেছে। শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। দেশে জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত জাতীয় অফশোর এক্সপ্লোরেশন প্রকল্প সমুদ্র মন্থনের জন্য 84,084 কোটি টাকার অনুমোদন দিয়েছে সরকার। নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্র বিক্ষোভের ওপর পুলিশি তৎপরতা সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতবি। ভারত জানিয়েছে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত নির্বাচন পাকিস্তানের কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ পূর্ব বর্ধমান থেকে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। বিদেশমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক শান্তি ও সুস্থিতি রক্ষায় ভারত সর্বদা রাষ্ট্রসংঘকে সমর্থন যুগিয়ে আসছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারত এ পর্যন্ত 3টি সোনা সহ 17টি পদক জিতেছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন করেছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পরবর্তী 5 বছর এই প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার জন্য 3,15,000 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই অনুমোদনের মধ্যে দিয়েই কৃষকদের কল্যাণই যে দেশের অগ্রগতির মূল ভিত্তি সে বিষয়ে সরকারের দায়বদ্ধতার দিকটি সুনিশ্চিত হয়েছে।
2: डायरेक्ट बेनिफिट ट्रांसफर बैंक अकाउंट में जाता है। प्रधानमंत्री जी के एक बटन दबाते ही देश के करोड़ों किसानों के पास ये बेनिफिट जाता है। पिछले 5 वर्षों में क्यूमुलेटिव डिस्बर्समेंट अभी करीब करीब 3,10,000 करोड़ रुपए का बेनिफिट किसानों के पास जा चुका है। 85% ऑफ दी फार्मर्स हैव रिड्यूस्ड देयर बोरोइंग बिकॉज ऑफ दिस प्रोग्राम। हाई कॉस्ट इनफॉर्मल क्रेडिट पे जो डिपेंडेंस होती थी वो डिपेंडेंस कम हुई है।
1: এদিকে শক্তি সঞ্চয় ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সৌরশক্তিকে বিদ্যুতে পরিণত করার জন্য দেশে ভাসমান প্যানেলের ব্যবহার বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা অনুমোদন করেছে। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের জন্য মোট 5,070 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
2: प्रधानमंत्री सूर्य सरोवर योजना में जितने वाटर बॉडीज हैं, डैम्स हो, लेक्स हो, कैनाल्स हो, उन सब का उपयोग करके जो सोलर पावर जनरेशन कैपेसिटी क्रिएट करना है उसका अप्रूवल लिया गया है। 102 गीगावाट यानी 1,00,000 मेगावाट की कैपेसिटी पोटेंशियल है भारत में।
1: দেশে জ্বালানি সরবরাহ অক্ষুণ্ণ রাখতে 2030-31 অর্থবর্ষ পর্যন্ত জাতীয় অফশোর এক্সপ্লোরেশন প্রকল্প সমুদ্র মন্থনের জন্য 84,084 কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শ্রী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি সমুদ্রবক্ষে অনুসন্ধান চালানোর জন্য সমগ্র ভ্যালু চেনকে বিস্তৃত করার কাজ আরও প্রসারিত করবে। অন্যদিকে খেলো ইন্ডিয়া প্রকল্প এবং জাতীয় ক্রীড়া ফেডারেশনের সহায়তার কাজ আগামী 30-31 অর্থবর্ষ পর্যন্ত চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী শ্রী বৈষ্ণব বলেন, দেশে ক্রীড়াক্ষেত্রে যুবাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এই সিদ্ধান্ত। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ সহ বিভিন্ন বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজ লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরুর চেষ্টা করলে বিরোধী সাংসদরা সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দাবি করতে থাকেন তারা। অধ্যক্ষ সংসদের মর্যাদা রক্ষায় সভায় প্ল্যাকার্ড ও ব্যানার না নিয়ে আসা এবং এই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনার পরিবেশ তৈরি করার জন্য সাংসদদের প্রতি আবেদন জানান। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনার সময় কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর সংসদের মানহানি ও স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন। সংসদ ভবন চত্বরে শ্রী ঠাকুর বলেন, এ ব্যাপারে শ্রী গান্ধীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য লোকসভার অধ্যক্ষের সঙ্গে তাঁর

0: কথা হয়েছে। শ্রী গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন বলেও মন্তব্য করেন তিনি। ভারত জানিয়েছে পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকে তে তথাকথিত নির্বাচন পাকিস্তানের শাসক গোষ্ঠীর কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের শামিল। নতুন দিল্লিতে আজ বিকেলে এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান পিওজেকে শান্তিপূর্ণ নাগরিকদের ওপর নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাদের গুলি চালনায় এখনও পর্যন্ত 40 জনের বেশি নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত বহু।
1: The so-called elections stand as a humiliating rejection of the Pakistani establishment facing a violent regime. The people there have requested international organizations for an independent investigation into the unlawful killings. We urge that the international community should scrutinize Pakistan's actions and hold it accountable for its atrocities.
0: শ্রী জয়সওয়াল আরো বলেন, নিরীহ নাগরিকদের প্রতি পাকিস্তানের মনোভাব তখনই স্পষ্ট হয়ে গেছে যখন সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী প্রতিবাদকারী নাগরিকদের শত্রু আখ্যা দিয়েছেন। রাশিয়া সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের বিষয়ে মুখপাত্র বলেন, তাদের মুক্তির বিষয়ে ভারত রাশিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এমভি এজিভি রাগনার বিষয়ে শ্রী জয়সওয়াল জানিয়েছেন, গত 25 তারিখ ওডিশা বন্দর ছেড়ে আসা বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ে। ওই জাহাজে থাকা 4 ভারতীয় নাগরিকের মধ্যে 2 জন নিরাপদ থাকলেও 2 জন নিখোঁজ। ভারত সরকার এ ব্যাপারে ইউক্রেন এবং রোমানিয়া উভয় সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। 2020 সালে দিল্লির দাঙ্গায় তদন্ত ব্যুরো আধিকারিক অঙ্কিত শর্মার হত্যার ঘটনায় দিল্লির একটি আদালত আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হোসেন সহ অন্য 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং আজ শুনানি শেষে এই রায় ঘোষণা করে বলেন, এ ধরনের অপরাধ অত্যন্ত গুরুতর এবং সমাজকে তা নাড়িয়ে দিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে ধৃত জঙ্গি মোহাম্মদ হামিম মণ্ডল ওরফে হামিম ফিগোকে 14 দিনের এসটিএফ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ বর্ধমানের সিজিএম আদালতে তোলা হয়। 24 বছর বয়সী হামিম আদপে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার কুসুম গ্রামের বাসিন্দা। রেনেসায় টাউনশিপের একটি ফ্ল্যাটে সে ভাড়া থাকত। গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এসটিএফ গত রাতে তাকে রেনেসা থেকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি আইফোন ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ফোন থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার মোবাইল থেকে পাকিস্তানের এক এজেন্টের সঙ্গে অস্ত্র সংগ্রহ সংক্রান্ত চ্যাট উদ্ধার হয়েছে। জঙ্গির গোষ্ঠীর হয়ে অস্ত্র সংগ্রহে কাজে সে লিপ্ত ছিল। এর আগে সে ছিল হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানা লেনে। তার সঙ্গে আইএসআই এর যোগাযোগ আছে বলে এসটিএফ এর দাবি। হামিমের বিরুদ্ধে রাজ্যে গুপ্তচর সেল তৈরি, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি, অপহরণ ও খুনের ষড়যন্ত্র, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পরিকল্পনা করে আন্তঃসীমান্ত অপরাধ চক্র চালানো এবং হানি ট্র্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও সুস্থিতি রক্ষায় ভারত সর্বদা রাষ্ট্রসংঘকে সমর্থন যুগিয়ে আসছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে ডক্টর জয়শঙ্কর বলেন, রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সেনা পাঠানোর পাশাপাশি আরও নানাবিধ উপায়ে রাষ্ট্রসংঘকে সহায়তা করা হচ্ছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের 8 বারের সদস্যপদ লাভ ছাড়াও 2028-29 নির্বাচনের জন্য এই উদ্যোগ কার্যকর হবে। মন্ত্রী জানান, প্রতিটি মেয়াদেই ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করে এসেছে। আগামী নির্বাচনের প্রার্থী পদে 6টি বিষয়ের ওপর ভারত জোর দিচ্ছে। সেগুলি হল দক্ষিণে বিশ্বের জন্য আবার জোরালো করা, বহুপাক্ষিকতা সংস্কার, ভবিষ্যতের জন্য প্রস্তুত শান্তিরক্ষী বাহিনী, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে উদ্ভূত ঝুঁকি মোকাবিলা, নিরাপদ সামুদ্রিক চলাচল এবং সন্ত্রাসবাদে অর্থ যোগানো বন্ধ করা। মরক্কো থেকে স্পেনীয় ভূখণ্ড সেউতায় প্রবেশের চেষ্টার সময় কমপক্ষে 34 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় প্রায় 60,000 অভিবাসী স্পেনের সেউতায় প্রবেশ করেছেন, যা শহরের জনসংখ্যার 70%। কয়েক হাজার অভিবাসী সীমানা পেরিয়ে ঢোকার জেরে স্পেনে সেখানে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে গত রাতে পুরুষদের 110 কেজি বিভাগে ভারোত্তোলনের লভপ্রীত সিং রৌপ্য পদক এবং মহিলাদের ডিসকাস থ্রো ইভেন্টে সীমা কালিমনা ব্রোঞ্জ পদক জয় করেছেন। অষ্টম দিনের শেষে 110টি পদক নিয়ে অস্ট্রেলিয়া তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে 17টি পদক নিয়ে ভারত রয়েছে 10ম স্থানে। ভারতের পদকগুলির মধ্যে রয়েছে 3টি সোনা, 10টি রূপো এবং 4টি ব্রোঞ্জ। ভারতের লভপ্রীত স্ন্যাচ ইভেন্টে গেমস রেকর্ড গড়লেও অর্পের জন্য স্বর্ণপদক হাতছাড়া হয়েছে। তিনি স্ন্যাচে 176 কেজি ওজন তুলে গেমস রেকর্ড করেন এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 212 কেজি ওজন তুলে মোট 388 কেজি ভারোত্তোলন করেন। দিনের শুরুতে নীরজ চোপড়া পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ভারতের 2 ট্রিপল জাম্পার প্রবীণ চিত্রবল এবং সেলফা প্রভু থিরুমানন ফাইনালে উঠেছেন। কারাকোরাম পর্বতমালার ব্রডপিক সিংহ অভিযানে গিয়ে 7,000 মিটার উচ্চতায় তুষার ধসে 10 জন পর্বতারোহী বিপদের মুখে পড়েছেন। এখনও পর্যন্ত 4 জনের দেহ

0: উদ্ধার হয়েছে। গতকাল দুপুরে উত্তর পাকিস্তানের সীমান্তবর্তী শৃঙ্গে অভিযানের সময় অভিযাত্রীরা ধসে চাপা পড়েন। এদের মধ্যে নেপালের বিখ্যাত পর্বতারোহী নির্মল পূর্জাও ছিলেন। বাকিদেরও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে 2030-31 পর্যন্ত করার বিষয়ে অনুমোদন দিয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁসের নিয়ে ছাত্র বিক্ষোভের ওপর পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলে উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। ভারত জানিয়েছে পিওজেকেতে তথাকথিত নির্বাচন পাকিস্তানের কাছে এক অপমানজনক প্রত্যাখ্যানের সামিল। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারত এ পর্যন্ত 3টি সোনা সহ 17টি পদক জিতেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
1: स्वागत छ श्रोताहरूलाई आकाशवाणीको खरसाङ केन्द्रमा। अब प्रस्तुत छ भुटानी कार्यक्रम।